มาตั้งความมือกันเลยปีเลยคุณแม่ละคุณอะไรหมดงั้นทำไรบริษัทก็ชิบียนชูรีจ้าไปที่คอมพิวเตอร์กินด้านดูเขยตัวไปจะตานยาวดูสิเฮ้ยแม่มาเลยงั้นคุณความมือนั้นคุณน้ำหมดแล้วทำไมวะนะคอมพิวเตอร์บิ๊กรีกอร์เนย์ชิคาวเนย์อันนี้มาร์มัตกอร์เนย์เนปาลเกย์ number one ฮารูและซาตูร์ education center โอนยาวเอาชิบียนมาตั้งคอมพิวเตอร์ป่าวนุกับซาตูร์คอมพิวเตอร์ชิคาวเนย์รู้เกย์ก็ต้องบิ๊กรีฮาเลมस्तामा बिग्रियो ए आएर पो बनाउने सुविधा पनि छ जुसे इंग्लिश ल्याङ्ग्वेज कक्षाको पनि व्यवस्था छ है कम्प्युटर ल्यापटप प्रिन्टर फोटोकपी मशीन इन्टरकम सिस्टम इन्भर्टर सोलर सिस्टम अब इन्भर्टरको ब्याट्री पनि पाइन्छ सीसी क्यामेरा र भरपर्दो इन्टरनेट पनि पो जोडिन्छ त हौ आमा मलाई चाहिँ आङे डाके औ तालनो बेतालमा हिडेर फेरि दुःख पाइएला नि जुसे औ यो फोन नम्बर 0215547787 9942535141 छ भयो अ गुड भेरी गुड भेरी गुड